0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ মঙ্গলবার, দশই ভাদ্র, এগারোই রবিউল আউয়াল, পঁচিশে আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাহমিদা হক। শুরুতেই শিরোনাম। পুলিশ ব্যাটেলিয়ন আইন 2026 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। ফেনীর আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে, সীমান্ত হাট পুনরায় চালু ও স্থলবন্দর কার্যকর করার বিষয়ে আলোচনা। আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে 14 মার্চ। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর অভিনন্দন। দুদেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরো গভীর করতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের, মিত্রদের যোগ দেওয়ার আহ্বান ওয়াশিংটনের। এবং অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের একাদশ ম্যাচে ভিক্টোরিয়া সিএ কে 5 উইকেটে হারাল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। আর্মড পুলিশ ব্যাটেলিয়ন আইন 2026 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে এ অনুমোদন দেয়া হয়। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভার 18তম বৈঠকে আইনটির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। খসড়া আইনে বলা হয়, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন পুলিশ বাহিনীর অধীনে পরিচালিত হবে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক এ বাহিনীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করবেন। আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। দ্য আর্মড পুলিশ ব্যাটেলিয়ন্স অর্ডিন্যান্স 1979 এর অধীনে গঠিত আর্মড পুলিশ ব্যাটেলিয়নকে আরো জনবান্ধব করার লক্ষ্যে বিদ্যমান অধ্যাদেশটি যুগোপযোগী করে বাংলায় আর্মড পুলিশ ব্যাটেলিয়ন আইন 2026 এর খসড়া প্রণয়ন করা হয়েছে। খসড়া আইনটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠকে মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। আলোচনায় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্য বিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি ইতিবাচক প্রভাবের বিষয়টি উঠে আসে। বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারের পুষ্টিমান এবং শিশুদের জন্য নিরাপদ খাদ্য প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সরবরাহ করা খাবার যাতে পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত হয় এবং কোনোভাবেই খাদ্যের মানের সঙ্গে আপোষ করা না হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে ব্যয়, ব্যবস্থাপনার দক্ষতা, স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ এবং খাবারের মান নিয়ন্ত্রণের বিষয় বিবেচনায় রেখে দুটি বিকল্প পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য দশ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে গতকাল বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: নুসরাত হত্যার রায় শোনার পরপরই সন্তুষ্টি প্রকাশ করেন নুসরাতের মা শিরিন আক্তার। বিভিন্ন হুমকির অভিযোগ তুলে পরিবারের নিরাপত্তার দাবি করেছেন তিনি। শিরিন আক্তার বলেন, নুসরাত হত্যাকাণ্ডের পর অনেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেছিল, কিন্তু এই রায়ের মধ্য দিয়ে এটি হত্যাকাণ্ড হিসেবে আবারও প্রমাণিত হল।
4: আমি মাননীয় প্রধানমন্ত্রী তার প্রমাণের কাছে ধন্যবাদ। আমার তিনটা ছেলের প্রতি খেয়াল রাখে।
3: নুসরাতের বাড়িতে পুলিশ নিরাপত্তা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ বেতারকে জানালেন সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায়।
5: নুসরাতের বাড়িতে নিরাপত্তার জন্য, তাদের পরিবারের নিরাপত্তার স্বার্থে আমরা সোনাগাজী মডেল থানা পুলিশ ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।
3: এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলছে এলাকাবাসী।
6: আমাদের যে প্রত্যাশা ছিল ওই প্রত্যাশা অনুযায়ী আমরা আজকে রায় পেয়েছি। তবে এর মাধ্যমে এখানে আইন বিভাগের যেই বিচার বিভাগের যেই ন্যায় বিচার সেটি প্রতিষ্ঠিত হলো বলে আমি মনে করি।
3: উচ্চ আদালতের এই রায়ে সন্তুষ্ট স্বজনরা এখন অপেক্ষা করছেন দ্রুত রায় কার্যকরের। আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ বেতার, ফেনী।
1: বাংলাদেশে পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা ও ওয়াশিংটন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ আগ্রহ প্রকাশ করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসন এ সকল খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। গতকাল সচিবালয়ে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিষয়েও বৈঠকে প্রস্তাব করা হয়।
7: ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্ক ফোর্স করা, তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে।
1: বৈঠকে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কিছু মত পার্থক্য থাকলেও বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। 2027 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষা আগামী বছর 14 মার্চ থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশের প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গতকাল পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে। সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা 15 এপ্রিল শেষ হবে এবং সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা 22 এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে আগামী 2 সেপ্টেম্বর এবং সারা দেশে একযোগে শ্রেণী কার্যক্রম শুরু হবে 23 সেপ্টেম্বর থেকে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল SSC-র ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। দেশের বিনিয়োগ ব্যবস্থাপনায় এসেছে নতুন কাঠামো, যাত্রা শুরু করেছে ইনভেস্ট বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ PPP